0: qualify for the round of 16. Youri Tielemans scored a 125th minute penalty to seal a dramatic 3-2 victory and extend Belgium's unbeaten run to 17 matches. Co-hosts US registered their first win in the knockout round after 2002 this morning. And with that, we end this news bulletin.
1: ১০৩.৭ মেগাহার্টজ পর আপ শুন রহে হ্যাঁ পাহাড়ো কি ধড়কন এফএম শিমলা। এফএম শিমলা পর লেকার আ গয়ে হ্যাঁ ফিল্ম সঙ্গীত। শ্রেয়া ঘোষাল কি আওয়াজ মে লিজে পেশ হ্যায় গীত।